পৃথিবী এবং অন্তরীক্ষর স্থিতি ও বিস্তার বর্ণনা পরে নিম্ন ভূমণ্ডলর নিম্ন প্রদেশে থাকা সাতটি ভূবিবর কথা কুহযাইছে। সেগুলির নাম অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল আও পাতাল। এগুলিক গোটিয়ে তলে গোটিয়ে দশ হাজার যোজন দূরে অবস্থিত। প্রত্যেকর দৈর্ঘ্য ও প্রস্থ দশ হাজার যোজন। সেগুলির পৌরাণিক ঐতিহ্য এবং অধিবাসী মানক আচার আচরণ উপস্থাপন করা যাইছে।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: বদলাও বদলাও অভ্যাস বদলাও।
2: মেশিন রে লুগা পকাইবা পূর্বরু চেক করি নথিল কি?
1: বদলাও বদলাও অভ্যাস বদলাও। এবে নিকটস্থ ব্যাংক যাই ফটা পুরোনা নোট বদলান্তু। যদি ব্যাংক মনা করে তো RBI র অম্বডসম্যান পাখরে অভিযোগ করন্তু। RBI কহে সচেতন হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
3: আরম্ভ করছু পরবর্তী কার্যক্রম নারী মহল।

শ্রোতা বন্ধু, আপনার শুনুথিলি এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান সন্ধ্যা 6টা। আসন্তু শুনিবা যুব বন্ধু মানুষ কার্যক্রম যুববাণী। কার্যক্রমটি প্রযোজনা করছেন নাগভূষণ মাঝি, উপস্থাপনায় সুনীতা বেড়া এবং পলিনা সরকারিয়া।

0: শুভ সন্ধ্যা যুববন্ধু, অনেক অনেক শুভেচ্ছা সহিত আজর যুববাণী কার্যক্রমক আপনার স্বাগত জনাওছু। কার্যক্রম উপস্থাপনার মো সুনীতা বেরা,
1: মো পল্লিনা সারঘরিয়া,
2: নমস্কার।
0: ভাল পাইবা ছাতি তলে কেমিতি বসা বাঁধে জাণি হুয়ে না, আউ জাণিলা বেলকু সে ঘেরি সারি থাকে মনকু হৃদয়কু। শুনিলে স্বপ্নর সুবাসিত সবুজ ছাইরে বিতি যায় পহর পহর। সেই প্রেমকু নিয়ে কেতে রাগ, কেতে অভিমান, কেতে লুহ, কেতে দীর্ঘশ্বাস, কেতে পণ, কেতে প্রতিশ্রুতি। যুববন্ধু, আজ আসন্ত শুনিবা গীতিকথা, এই বোধে ভাল পাইবা।

0: শ্রোতা বন্ধু শুনিলে কিতি কথা এই বোধে ভাল পাইবা।
1: আজর কার্যক্রম আপনার কেমিতি লাগিলা আপনার বহুমূল্য মতামত লেখি চিঠি খণ্ডিয়ে নিশ্চয় দেবে। আমাকে চিঠি লেখিবার ঠিকনা হেলা যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী বারিপদা পিনকোড নম্বর 7570002। তবে আজ এইটি রাখি রহচু। নমস্কার।

শ্রোতা বন্ধু, আপনার শুনুলে কার্যক্রম যুববাণী। কার্যক্রমটিকে প্রযোজনা করলে নাগভূষণ মাঝি, উপস্থাপনায় থিলে সুনিতা বেড়া এবং পলিনা সরকারিয়া। আসন্ত শুণবা সূচনা ও সম্পাদর কার্যক্রম।

এতবেল যায় কার্যক্রম রিলে করে শুণাইল আকাশবাণী দিল্লির এবং পরে পরে আকাশবাণী কটক কেন্দ্র আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান রাতে 10:30 আসন্ত শুণবা একক হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম আপ আয়ে বাহার আই কথাচিত্র পরে পরে কতটি গীত।